শ্রোতা বন্ধুমানে বর্তমান কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী পুরী কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন মাধ্যমে 103.4 মেগা হর্চ যোগে আমার কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে মধ্য আপনার শুনেপারে। বর্তমানে আপনার শুনুছন্তি ভক্তিগীতর কার্যক্রম আরাধনা আকাশবাণী পুরী কেন্দ্রর। এবে আসন্তু শুনে নেবা কার্যক্রমের পরবর্তী ভক্তিগীতটিকে। কণ্ঠদান করেছেন শিল্পী মধুলিতা পরিডা, গীতিকার মধুসূদন রায়।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শিল্পী এথর গাইছন্তি, দিনে এক পান্থ হুই পথশ্রান্ত শোই বরগছ তল, ভাবই বিধাতা কিবা অবিবেকী নাহিঁ তা বিচার বড়।

3.4 FM আকাশবাণী পুরী বর্তমানে আপনার মানে শুনছেন কতটি হিন্দি চলচ্চিত্রর গীত আমকেন্দ্রর পরবর্তী চলচ্চিত্র দিওয়ানা এথিরে কণ্ঠদান করেছেন কুমার সানু।

0: অদ্ভুত ঋতুটাই সতে, দুঃখ কি অদ্ভুত ঋতুটাই সতে, ছুঁই দেলে ঝাউঁলি যায় পুলকিত প্রত্যয়ের ফুল, কেউ এক বিষাদরে ভাঙ্গি যায় কবয়ত্রী স্বপনর ঘর। আজি তেণু শ্রদ্ধার পরিধি ঠারু আজি তেণু শ্রদ্ধার পরিধি ঠারু স্বর্গদ্বার দুঃখরে ঋতুরে হজি, আজি তেণু শ্রদ্ধার পরিধি ঠারু স্বর্গদ্বার দুঃখর ঋতুরে হজি, জীবনর মূল খোঁজে অসহায়া কবয়ত্রী, জীবনর মূল খোঁজে অসহায়া কবয়ত্রী, বিকল ব্যক্তিত্ব বিকল ব্যক্তিত্ব।
1: বর্তমানে আমি প্রায় আমার কার্যক্রমের শেষ ভাগে উপনীত। কার্যক্রম শেষ করা পূর্ব শুণবা কবিতা কবি সুরেশ সাগরঙ্কর নীল আমন্ত্রণ।
2: নীল আমন্ত্রণ। আমগা পাহাড়র মথানরু ক্ষিপ্র বেগরে বহি আসুথিবা ঝরণা পরি মু দৌড়ি যাউথিলি। আমগা পাহাড়র মথানরু ক্ষিপ্র বেগরে বহি আসুথিবা ঝরণা পরি মু দৌড়ি যাউথিলি তম অপেক্ষার তীর্থভূমি। মতে বারম্বার অথয় করে টাণি নৌথিলা তম হোয়াটসঅ্যাপর ডাকরা মাধ্যাকর্ষণ পরি, ফিঙ্গি ফোপাড়ি ভসেই নৌথিলা নৈবহির স্রোত পরি। গতির সন্তুলন অনায়ত্ত হেলা পরে ওল্টা পাল্টা মাড়ি যাওয়া ঘূর্ণি ঝড় পরি বারম্বার বিগড়ি যাওয়া, গতির সন্তুলন অনায়ত্ত হেলা পরে ওল্টা পাল্টা মাড়ি যাওয়া ঘূর্ণি ঝড় পরি বারম্বার বিগড়ি যাওয়া মোর গতিশীলতা, ছিণ্ডি ছিণ্ডি যাওয়া ধৈর্যর রক্ত প্রবাহ বাটসারা। অধা আকাশে পহরু থাকা চেকায়ে মেঘ ক্লান্ত হয়ে ভূঁইরে কোচাড়ি হেলা পরি ঠপ করে অটকি গলা মো উদ্বিগ্ন পাদ দুইটি তম দ্বার মুহরে। এইটি কোঠি হজি যাইথিব ভিড় ভিতরে, এইটি কোঠি হজি যাইথিব ভিড় ভিতরে, এইয়া ভাবি ঘুরি ঘুরি বুলু থায়ে মো দৃষ্টিশক্তি চঞ্চল প্রজাপতি পরি। অচানক তমে হাত ঠারিল, অচানক তমে হাত ঠারিল শেষধাড়ির নির্জন কোণরু, অচানক তমে হাত ঠারিল শেষধাড়ির নির্জন কোণরু, গোটে ট্রাফিক্র সবুজ সংকেত পরি। তম আত্মীয়তা চুম্বক না অন্য কিছু, তম আত্মীয়তা চুম্বক না অন্য কিছু, মু বুঝিবা পূর্বরু কেতবে লত করে বসি পড়লি তম পাখাপাখি। কাল কালরু স্থির হয়ে রয়েছে গোপন হ্রদটিয়ে পরি তমে গুম হয়ে বসিছিল একান্তরে, কাল কালরু স্থির হয়ে রয়েছে গোপন হ্রদ পরি তমে গুম হয়ে বসিছিল একান্তরে, হঠাৎ মুখরিত হল মো কান পাখরে তম চুপ চুপ কথা হসর কল্লোল, মো কান পাখরে তম চুপ চুপ কথা হসর কল্লোল, মো মুহ সারা তম নিঃশ্বাসের মলয় সতে যেমিতি ধূপকাঠির বাসনা।
1: কবিতা হেউছি মানিষ মনর সেই নীরব স্বর, যাহাকু সবুবেলে শব্দরে কহি হেব নাহি, কেবে এহা খুশির হস ত কেবে অভিমানর লুহ, কেবে প্রেমর স্পন্দন ত কেবে বিরহর নিঃশ্বাস। সাহিত্য সমাজকু আলোক দেখায়, আউ কবিতা সেই আলোকর সবুঠারু সুন্দর রূপ। যে শব্দ মানিষর হৃদয়কু ছুঁই যায় সেই শব্দ হি দিনে কবিতা হয়ে যায়। তেণু কবিতা কেবল পড়িবার বিষয় নহে, এহাকু অনুভব করিবাকু পড়ে, মনরে সঞ্চয় করিবাকু পড়ে, কারণ কবিতা বঞ্চি থাকে মানিষর ভাবনারে, আউ সেই ভাবনা হি আম সাহিত্যর সত্য সৌন্দর্য। কুহাযায় আশা অসুমারি, তেবে সেই অসুমারি আশা সমস্তে কোন পূরণ করিপারন্তি? কিছু আশা আশারে রহি যায়, আউ কিছু আশা সফলতাকু পাইবা পাই নুয়া এক পাহাচ চড়ি পারে। সেমিতি সবু স্বপ্ন বাস্তবতার রূপ নেই পারন্তিনি, কিছু স্বপ্ন আম ভিতরে রহি যায়। ঠিক যেমিতি মনরে উঙ্কি মারুথিবা প্রত্যেক ভাবনাকু নেই আমি লেখি পারে না, কিছু ভাবনা আম মন ভিতরে চাপি হয়ে রহি যায়। দরকার পড়ে তাকু উপযুক্ত সময় অবা সুযোগ। তেবে শ্রোতাবন্ধু, আজর কার্যক্রমকু আমি এইটি সমাপ্ত করুছু। পুনি দেখা হব আউ এক নূয়া অধ্যায়রে নূয়া কিছু গল্প কবিতা ও অতিথিঙ্কু নেই। সেতবেলে যাই শুণুথান্তু কার্যক্রম সাহিত্য সুদ্ধা, নিজ ভিতরে থিবা সৃজনশীলতাকু দিয়ন্তু নূয়া পরিচয়, ভাবনা সবুকু নিজ ভিতরে চাপি ন রখি কাগজ কলম ধরি তাকু উতারি দিয়ন্তু, রূপ দিয়ন্তু গল্প।

0: শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হয়েছে ফ্রিকোয়েন্সি মডুলেশন মাধ্যমে 103.4 মেগা হর্জ যোগে। আমার কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে মধ্যে আপনার শুনেপারে।
1: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 রু 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরক ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্ম গুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইট রু মধ্যে ডাউনলোড করি পারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপ রে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
2: প্রধানমন্ত্রী সূর্য ঘর মাগণা বিজুলি যোজনা বিদ্যুৎ বিল হ্রাস করিবা সহিত পরিবেশকু মধ্য সুরক্ষিত করি পারিবে। এহা সহিত উভয় কেন্দ্র ও রাজ্য সরকারক তরফরু 1,38,000 টাকা পর্যন্ত সবসিডি পাইবে। আজি হে পিএম সূর্য ঘর যোজনা পাই আবেদন করন্তু, নিজ ছাতরে সৌর প্যানেল লগান্তু।

শ্রোতা বন্ধু, বর্তমানে আসন্তু শুনে নেবা শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রমর পরবর্তী গীতটিকে গাইছেন সোনু নিগম এবং আশা ভোসলে, চলচ্চিত্র দিল কা ক্যা কসুর।

শ্রোতা বন্ধুমানে টিউন করেছেন 103.4 FM আকাশবাণী পুরী। বর্তমান আপনার শুনছেন শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম আকাশবাণী পুরী কেন্দ্রর।

শ্রোতা বন্ধু, আমি আলোচনা করছি স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডা সম্পর্কে। পরবর্তী সময়ের 1895 মশিয়া অগস্ট মাস 16 তারিখ দিন দেশদ্রোহ অপরাধের পুলিশ এসপি মেয়র্স বিরসা মুন্ডা ও তাঁর 15 জন সাথী গিরফ করে 2 বর্ষ পাই রাঞ্চি জেলকু পঠাই দিয়েছিলেন। শ্রোতা বন্ধু, আপনার ভাবুবে আজি বিরসা মুন্ডা সম্পর্কে মু কী কুচি? হ্যাঁ, আজি হচ্ছে এই মহান স্বাধীনতা সংগ্রামী মহাপ্রয়াণ দিবস। সে তো আমাখানে আজি না সত, হলে দেশপাই তাঁর বহুত অবদান রয়েছে। মরে মধ্য সে আজি আমস্ত পাখে অমর হয়ে রয়েছেন। খজনা নদে বন্ধুক মনকু ডরি ধর্মত্যাগ নকরিবাকু সে লোক মানুষ পরামর্শ দেউথিলে।

0: শ্রোতা বন্ধু, শেয়ার বাজার বা শেয়ার মার্কেট শুণবাকে গোটে আধুনিক শব্দ লাগিপরে, কিন্তু এর মূল ইতিহাস বহুত পুরোনা। এ কোণী কম্পুটর কি বড় বিল্ডিং নুহে, বরং এক আবশ্যকতার জন্ম নেই।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, বিশ্বর প্রথম শেয়ার মার্কেট 1602 মশিয়ার নেদরল্যান্ডর আমস্টারডাম শহরের আরম্ভ হয়েছিল। এখন ডচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম থরপাই প্রতিষ্ঠা করেছিল।
0: তবে সে সময় ব্যবসায়ের মুখ্য মাধ্যম লা সমুদ্রযাত্রা। ইউরোপর ব্যবসায়ী মানে জাহাজরে এসিয়ার মশলা এবং অন্যান্য সামগ্রী নেওয়া যাওয়া, কিন্তু এর দুইটি বড় সমস্যা লা। গোটিয়ে লা বড় জাহাজ বনাইবা, আউ শহ শহ নাবিকঙ্কু নেই মাস মাস ধরি যাত্রা করিবা পাই প্রচুর পয়সা বি দরকার লা, যাহা জনে ব্যক্তিঙ্ক পাখরে হইতো নথিলা। সমুদ্রের ঝড় কি জলদস্যুঙ্কর ভয় বি থিলা, যদি গোটে জাহাজ বুড়ি যায় তেবে মালিক পুরাপুরি বরবাদ হয়ে যাওতিলে।
1: তেবে এই সমস্যার সমাধান পাই ডচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোটে নয়া উপায় বাহার কলা। সেমানে জনসাধারণঙ্কু কহিলে কি আপন মানে জাহাজরে অল্প অল্প কিছু পয়সা লগান্তু, যদি জাহাজ সফলতার সহ ফেরিব এবং লাভ হেব, তেবে সেই লাভকু আমি আপনক নিবেশ অনুসারে বান্টি দেবু। লোকমানে এই প্রস্তাবরে রাজি মধ্য হেলে, আউ এইপরি ভাবরে কোম্পানি নিজর শেয়ার বিক্রি করিবা আরম্ভ কলা এবং শেয়ার বাজার জন্ম হেলা।
0: তাহলে যদি ভারতের এর ইতিহাস দেখিবাকু যিবা, তাহলে এ বহুত রোচক। অঠরশ পঁচাশি দশকরে বম্বে, যাহাকি এবের মুম্বাই, এর টাউন হল সামনে থিবা গোটে বরগছ মূলরে কিছু লোক একাঠি হয়ে শেয়ার কিনাবেকা করুথিলে। ও সেই লোকমানে পরে 1875 মশিয়ারে গোটে সংঘ গঠন কলে, যাহা দ নেটিভ শেয়ার আন্ড স্টক ব্রোকরস আসোসিয়েশন ভাবে পরিচিত হেলা, যাহাকু আজি আমি বম্বে স্টক এক্সচেঞ্জ ভাবরে কহু, যাহাকি এশিয়ার সবুঠারু পুরোনা স্টক এক্সচেঞ্জ।
1: শ্রোতা বন্ধু, যেতে যাহা কহিলে মধ্য শেয়ার মার্কেটরে যেমিতেলে আপনাকু রিস্ক দেখিয়াকু মিলিব, সেথিপাই শেয়ার মার্কেট সম্পূর্ণ ভাবে সুরক্ষিত কি নাহিঁ তাহা আপনকর নিবেশ করিবার শৈলী উপরে নির্ভর করে। যদি আপন অজানতরে অন্যমানকর কথা শুনি কিংবা শীঘ্র ধনী হেবা আশারে পয়সা লগাউছন্তি, তেবে এহা বহুত রিস্কি আপনমানক পাই। যদি আপন ভল কোম্পানিরে ব্যবসায়কু বুঝি গোটে লং টার্ম পাই ইনভেস্টমেন্ট করুছন্তি, তেবে এহা সম্পত্তি বড়াইবার সবুঠারু ভল মাধ্যম। ভারতের স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সবু নিবেশকঙ্ক স্বার্থ রক্ষা করে, তেণু আইনগত ভাবে এহা সুরক্ষিত মধ্যম।
0: তবে যুবপিঢ়ীঙ্ক পাই সবুঠারু বড় সম্পত্তি হেউছি সময়। আপন যেতে শীঘ্র নিবেশ আরম্ভ করিবে, পাওয়ার অফ কম্পাউন্ডিং র ফাইদা সেতে অধিক মিলিব। তবে নিরাপদ নিবেশ পাই তিনটি সুবর্ণ নিয়ম বি আছে, যেমিতিকি ধৈর্য রাখন্তু। শেয়ার বাজারে গোটে রাতে পয়সা ডবল করিবার স্থান নহ, এহা এপরি এক মঞ্জি যাহাকু গছ হেবা পাই সময় দেবাকু পড়ে। তাপরে নিয়মিত নিবেশ, বাজার উপরক যাও কি তলকু, নিজর এসআইপি কু কেবে বি বন্ধ করন্তু নাহি, নিজে পড়ন্তু। টিভি কিংবা ইউটিউবরক টিপস উপরে ভরসা নকরি নিজে রিসর্চ করি সে বিষয়ে আগুকু বড়ন্তু।
1: কহিবাকু গলে শ্রোতা বন্ধু, আমার যুবপিঢ়ীঙ্ক পাই শেয়ার মার্কেট গোটে বরদান পরি, যদি সেমানে একো গোটে লটারি ন ভাবি ব্যবসায় ভাবে গ্রহণ করিবে, তেবে সেমানে এত্রু ফাইদা মধ্যে পাই পারিবে। মাসিক 500 রু 1000 টঙ্কার এসআইপি হেউচি নিরাপদ যাত্রার প্রথম পাদ। যদি জনে যুবক বা যুবতীঙ্ক পাখরে 5000 টঙ্কা অছি, তেবে সে কিপরি সুরক্ষিত ভাবে এসআইপি প্ল্যান করি পারিবে তার সহজ প্ল্যান মধ্যে রহিছে।
0: তেবে সেটি হচ্ছে আপনক পাখরে থিবা 5000 টঙ্কা কু একাথরে কি কোনসি গটি শেয়ার রে ন লগাই তাকো 500 টঙ্কার 10টি কিস্তি করি দিও, যাহাদ্বারা আপনার আগামী 10 মাস পর্যন্ত নিবেশ করে পারিবে।
1: যেতবে আপনার ইনকম বড়ব, সেতবে এসআইপি র পরিমাণ 500 রু বড়ি 1000 কি 2000 আপনার করে পারিবে।
0: কিন্তু ভক্তি, এ ভিতরে সবুঠারু বড় কথা কোন জান?
1: কোন
0: আমকু আম খরচক নিয়ন্ত্রণ করিবাকু পড়িব।
1: ঠিক কথা কইলে শুভ।
0: যদি আপনার কোনসে জিনিস কিনুছন্তি, তা পূর্বরু নিজকু থরে পচরন্তু, ইহা মোর প্রকৃতরে দরকার না কেবল ইচ্ছা? যদি সেই জিনিসটি বিনা আপনার কাম চলি যাচ্ছে, তাহলে কিনিবা কিছু আবশ্যক নাই।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, নিজ ইচ্ছাকু সবুবেলে গুরুত্ব দেলে আপনার দরকারি জিনিসটাই সবুবেলে কমে যাব।
0: তবে সেথিপাই আউ গোটে নিয়ম হেউছে 85-30-20 নিয়ম পালন করন্তু। 85 মানে নিজ আয়র 50% অতি দরকারি খরচ পাই রখন্তু, 30% নিজ ইচ্ছা পাই, আউ 20% নিশ্চিত ভাবে সঞ্চয় কি নিবেশ করন্তু।
1: সেকেন্ড টিপ হচ্ছে 24

0: শ্রোতা বন্ধু সময় হল আজর কার্যক্রম এইটি রকিবার হলে তা পূর্বর এতিকি আপনার কহব কি অন্য মানুষ দেখবা কিংবা বজার প্রলোভনরে ন পড়ে খরচ করতু না শৃঙ্খলিত জীবনশৈলী হি আপনার আর্থিক ভাবে স্বাধীন করে পার
1: শেয়ার বজারে সময় দেওয়া টঙ্কা দেওয়াঠার অধিক গুরুত্বপূর্ণ তেবে আমি শেষে কহি রাখব যে যদি কোণী ইনভেস্টমেন্ট আপ্লিকেশন ব্যবহার করছেন তবে সে বিষয়ে অধিক রিসর্চ করে আগুক বড়ু নহলে ঠকামি পড়বে।
0: তেবে এই বার্তা সহ আজির কার্যক্রমক শেষ করা পড়ব। আজির আমার এই কার্যক্রমটি আপনার কেমিতি লাগিছে নিজ মতামত দেবাকু বিলকুল বি ভুলিবে না। আপনার নিজ বহুমূল্য মতামত আমাকে চিঠি মাধ্যমে জনাই পারিবে। আমাকে চিঠি লিখিবার ঠিকানাটি হচ্ছে যুববাণী কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক।

হ্যালো, আকাশবাণী পুরী শুনিবে। 9:35 সকাল 10টায় শুনিবে শ্রীক্ষেত্র সুরভি। এটি শেষ কলু কার্যক্রম সূচনা।

0: শ্রোতা বন্ধু, দেশের প্রগতির সামুদ্রিক অর্থনীতির যথেষ্ট ভূমিকা রয়েছে। সমুদ্রর লুণ মিলবা হেউ অবা মৎস্যজীবী মাছ ধরি নিজের কৌলিক ব্যবসাকে অক্ষুণ্ণ রাখিবা হেউ, পুনি জৈব বিবিধতা পাই সমুদ্রর অবদান হেউ, পুনি সমুদ্রর দুর্লভ সামগ্রী মিলবা হেউ, অনেক মূল্যবান জিনিস আমাকে এই সমুদ্র দেইথায়, যাহাদ্বারা আম দেশের অর্থনীতি সুদৃঢ় হওয়া সহ আত্মনির্ভর ভারতের সংকল্প পুরা হেবার বাট খোলি যায়। এই অবসরে আজ রয়েছে আলোচনা, দেশের প্রগতিকে ত্বরান্বিত করিব সামুদ্রিক অর্থনীতি। এ সম্পর্কে আলোচনা করছেন শিক্ষাবিদ ডক্টর প্রফুল্ল কুমার সাহু।
1: অসীম শক্তির ভণ্ডার সমুদ্র জীবসত্তার প্রথম উৎস। সমুদ্র শয্যা তলে সাইতা হয়ে রয়েছে পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ। সমুদ্র গর্ভর মিলে হীরা মোতি ইত্যাদি দুর্লভ প্রাকৃতিক সম্পদ, সেইপাই সমুদ্রর অন্য নাম রত্নাকর। বিশ্ব পাণিপাগকে নিয়ন্ত্রণ করে সমুদ্র, জলচক্রর সে মুখ্য কারক। সমুদ্র ঢেউ ও পবনর উৎপন্ন হচ্ছে বিজুলি শক্তি, সূর্যর আসুক উত্তাপক সে অর্ধাধিক শোষণ করে নিয়ে এবং তা যোগ সম্ভব হুয়ে মৌসুমী প্রবাহ। সমুদ্র উপকূল জৈব বিবিধতার এক গতিশীল কেন্দ্র। সমুদ্রর মিলে আমার অত্যাবশ্যক খাইবা পদার্থ লুণ। বহির্বাণিজ্য নিমন্তে সমুদ্র পথাই সবুঠারু সুলভ ও নির্ভরযোগ্য। বাণিজ্য কহিলে সাধারণত পণ্য সামগ্রীর আমদানি রপ্তানি বা পরিবহনকে বুঝায়, যার বিস্তার উপর নির্ভর করে দেশের আর্থিক অভিবৃদ্ধি। পৃথিবীর সমুদায় আয়তনর 71 ভাগ হচ্ছে মহাসমুদ্র, এবং এই বাট দিয়ে পরিবহন হুয়ে পৃথিবীর মোট বাণিজ্য কারবারের 90%। এই দৃষ্টি সমুদ্র হচ্ছে ভারতের বাণিজ্যিক জীবনরেখা। মহাসাগর দিয়ে প্রবাহিত হুয়ে ভারতের অর্থনীতি। অশোধিত তৈল এবং কয়লা ঠার আরম্ভ করে ইলেকট্রনিক্স বয়ন শিল্প ও কৃষি উৎপাদন পর্যন্ত ব্যস্তবহুল বন্দরগুলিকে দিয়ে পরিবহন করা যায়, এবং এই বন্দরগুলিক যোগ বিশ্বর বিভিন্ন বাজার সহ জড়ি হয়ে রয়েছে ভারত। বিশ্বর অধিকাংশ পর্যটন কেন্দ্র সমুদ্র কূল উপরে নির্ভরশীল। পর্যটন শিল্প, হোটেল এবং স্থানীয় ব্যবসায় মাধ্যমে লক্ষ লক্ষ লোককে সমুদ্র যোগায় রোজগার। মৎস্যজীবী ও রপ্তানিকারীঙ্ক পাই এহা এক বিরাট বাজার। মাছ ও চিংড়ি রপ্তানি করি বিদেশী মুদ্রা অর্জন করন্তি পৃথিবীর বিভিন্ন দেশ। সামুদ্রিক সম্পদকে আধার করে ইতিহাস কহে ওড়িয়া জাতি যেতিকি সমরকূল কুশলী সেতিকি সাগর বিলাস। খ্রিস্টপূর্ব কালরু বিপদপূর্ণ সমুদ্র যাত্রাকে সে এক আহ্বান ভাবে গ্রহণ করে দরিয়াপারি নৌবাণিজ্যে অর্জিছিলা স্বতন্ত্র পরিচয় ও প্রতিষ্ঠা। দিনরে সূর্য ও রাতে আকাশের ধ্রুবতারা, সপ্তর্ষি মণ্ডল ও শিশুমারা আদি নক্ষত্র সহায়তায় দিগ নির্ণয় করে সাধবপুর পণ্যভরা বইত পৌঁছি যাওয়া বালি, জাভা, সুমাত্রা, বর্ণিও, বর্মা ও সিংহল আদি দেশে। দরিয়াপারি নৌবাণিজ্য যোগ ওড়িশার সৃষ্টি হয়েছিল সাধব সংস্কৃতি। নৌবাণিজ্য যোগ সাধব মানে এতে প্রাচুর্যের অধিকারী ছিল যে সেমানক প্রাসাদরে হাতিদান্তর বিভিন্ন কারুকার্য খঞ্জা যাওতলা, এবং সেই প্রাসাদকে কুহা যাওতলা দন্তা গৃহ। কেবল সাধব নিয়ন্ত বৈত বাহিনীর অন্য সদস্য মানে আর্থিক দৃষ্টির মধ্যে সচ্ছল ছিল। এবে উপকূলবর্তী অঞ্চলের যে কৈবর্ত, বৈতাই, তরাই, কোথাল, সাথুয়া, পাঠিয়া, শাসমল্ল ও সাহু সংজ্ঞাধারী মানে বাস করন্তি, সেমানক পূর্বজ মানে ছিলে বৈত বাহিনীর সদস্য। অর্থাৎ এই সমুদ্র দেই আসিছিলা রাজ্যের আর্থিক সমৃদ্ধি। এই দৃষ্টি সমুদ্র সম্পদকে বিকাশের ইঞ্জিন ভাবে গ্রহণ করে আগকু বড়িবা পাই লক্ষ্য ধার্য করেছে ওড়িশা। বন্দর নির্মাণ ও আধুনিকীকরণ অর্থ দেশের ভবিষ্যৎ নির্মাণ। তেণু গঞ্জাম জেলার বাহুড়া মুহাণরে এক গ্রিনফিল্ড বন্দর নির্মাণ হওয়াকে যাচ্ছে, যাহাদ্বারা ওড়িশার আর্থিক অভিবৃদ্ধি সহ সৃষ্টি হব ব্যাপক নিযুক্তি সুযোগ।